বললেন যে প্রথমে সর্বাত খালসা জী কি অরদাস হি সর্বাত খালসা জী কো বাহে গুরু বাহে গুরু বাহে গুরু চেত আবে চেত আবন কা সদকা সর্ব সুখ হোবে যাহা যাহা খালসা জী সাহেব তাহা তাহা রক্ষিয়া রেয়ায়ত দেগ তেগ ফতহে বিরদ কি পাজ পন্থ কি জিত শ্রী সাহেব জী সহায় খালসে জী কে বোল বাল্লে বললো যে বাহে গুরু বললো।